পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।